নমস্কার সপনান পেলে মনব ইয়া আকাশবাণী টুরা আপার নাথেমনা মান্ত মানবকরনি অনুষ্ঠান জাসিং মিডিয়াম মেপনি 243.3 মিটারে কিলো হার্চ 1233 শ্রোতারং তিনি সোমবার আর জুলাই মাসের 13 তারিখ জাসিং নি কচ অনুষ্ঠান কসংট আনি নাসিনী ভরা পেলে মানে হম আর এই করসারিও হুকাঙে তানিম রাজনীতি গেসেট ব্যবসা জে এ নং ফাত্রা থগাইনা আর চর বরেকনা মানা।

kurini kandong datik dua unka batnang wani pirai mon hau aro koibar kene apanen bak kar thanda dong tukur thanda dong pha kaknang judi dukum khamani ni doa unka batnang dui phalang ni phai ni maje thelai rakhaimung weini kanrong mane mukrungini sahaye tungni chapaini kanrong thanda doa unkan alda upairong rongjo inka dukum khamanang godonang sek hau tau tikadia tika luna lagya malis ba dolai hauna lagya bairang lijumnang dotna lagya ba moju batna mana borobbo bebaharik namana aro jate mukrunge sata goksa wanibade sunglass bebaharik namana sinus dukum khamanni e dhoronini dukum khamanni ni yani bade kopale thinglik thinglik khamana nakungdia tika dota sadharone puribes tungni allergy ni bade e lokkhonong namuk namana sinus rungni chap ba pressure srishti dungni baden sinus ni bis dwa mahang sortainang khamana sinus runge chap komainana mannangen bis rungni thakia aram mana icepack ba borop ni dakha tamte sohai reka sinus ni rumbai joma dungni tikau godon bakhainana mannangen aram mana kintu biblaba bis gazarni jaba saemung bo akuisa okoteni bade aram mana galum aro nakung thakya tika dutni tongnang infection mar reknya ni bade chikitsok rong paramorso laimung antibiotic aro dosra ghamanni ni mar rekna na jaba bebohar rekna lagya migraine dukum ghamanni edekhine dukum ghamanni ni dui jat classical jia chiring charang satani jone dukum ghamanni doa aro gesek dongjok sadharon dui jaten dukum khamanni doa dukumani ek phalang ba mukrungeni charki dhai khamanniya ringna phatna phatna lagia aro phadota edekhenek dukum khamanni majurungni bisika inkan puriale bemarongna cholai tungni muka dungni muka inkan puriale bemarongna cholai tungni muka edekhenek dukum khamanni ni sabetni okote dungni bisika muka ingan puriale bemarong cholai tungni muka kintu bhagara chinta bhavana rasan sata hormone ni bodlaini aro tyrosin jukto sani jinis jinka chocolate paneer kan aro chokot ghenek jinis rong dukum khamanni reka themen nalamni upairong rongjo age bakni jinis na tasa chikitsok rongni paramorsho laemung se jabasa নিয়ম মতে কোনো অকটে ধ্যান যোগরে হ্যাং ওভার ডুকুম খামাননি বা চকলিং এবং ডুকুম খামাননি যারা পাঙানক চকলিং নং মজক খামাননি দোয়া ওয়ানি বাদে মজকা পকা আরো টিকা জমা দোয়া যাইনি বাদে ডুকুম খামাননি জারাত ফুয়া বিশ চিকিৎসক রংনি পরামর্শ লাইমং সে খামাননি মা রেগনানা যাবা সানা লেগিয়া আতানা বেবাগ যাবা রঙেন সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রেখা বিজ্ঞানী কররংনা বিশ্বাস তারেক লাইফস্টাইল বা হ্যাংটুনি মৌসম রংনা বদলাইনা লাগিয়া বদলাইনি ব্যায়াম রিকনি ছিড়াইনি মজুবাদনি আরো তাও টিকা টিকা লুনা লাগিয়া দুকুম ঘামানিনি কারণ আরো ইয়ানা থেমেননি ইয়ানি বিশ্বই বাকনি কুঠিকাও আবারং নাথেমনা মানজো জাসিংনি কষ্ট অনুষ্ঠান নাথেমনা মন্ত্র আপারং আকাশবাণী দূরা কেন্দ্র থাকিয়া অনুষ্ঠানে নাথমনা মানা আপারং গেছে চাই হিমাদ্রি কুজুনি সুমনি আর সুরহাউনি রাসান ডো ডো দেইতো এই সাই সারিও

0: খবর এসআইএর হাজারগুলি খরুকটকলসিনি ফুটনামানগে পড়াঙ্ক বিমুসে গাতানিগে থামগোপা বাকসক বাহা
1: ইয়াই নুমেরেটার আংনি নকনারে বাগিনিক না উনুরাঙা মাইকো দাকপো
0: আলটু আবার জুন কলাচিয়নি জুলাই খরুক স্কুতারি কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং নাইবো
1: ইন্দিবা সিংানি রং দমোদে
0: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং সিং এরা নামান গেন
1: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানিনি কো মানতে
0: সাস কু বোয়া জিরো না কল খাবো আরো নাকনি বিএল কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙ্গি নিবো আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমং সান্দি নি না তামান গেন
1: আলটু বিয়েলে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাংজাবা না আখাকেত কপ উয়াতানি রং কো সান ওনা তাইবো আর নাকনি বিএলও বাকসা খবর আগ্রিকবো
1: কিসিক্রাবো দালো নাংনি খাকেত উয়াতানি নালো খাকেত কপ উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাংদে বিএলও না কল কাবো আর নাংনি সিঙ্গানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজারগানি খরুকটকলসিনি বিমুসে গাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুগ্রুক স্কুথারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিংহামা অন্দাকে ওদে না থাংনি ফুনা মানানি দালবিগবা বলকো গমাতমাবে হাজাগনি কলকুকটক বলসিনি অক্টোবর সা তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাকনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
3: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিঙাহা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলকুকটক বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলকুক স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাকনি লেখারং কো তারি দুসুগো
2: হাজাগনি কলকুকটক বলসিনি আগস্ট মঙা তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকশন তোরল রোলো সেকাতানি বুৎখাঙ্গ পাউগেন মাইবা গুয়ালানি বা খাঙানি রং দোদে হাজারগুনি খুলগুতক পুলসিনি আগস্ট মঙা তারিখ আর সেপ্টেম্বর ব্রি তারিখ নিগে সেপো তারিখ আপনা সময় রং নাঙ্গেন
3: অক্টোবর স্নি তারিখ বুৎখাঙ্গ পা ইলেকটোরাল রোল কো নাকাত আপনা স্কাং নানি বিমং কাকে তো পাউ নাঙ্গেন স্কাং গবা চাংনা সেকাতানি হতক কিয়ামা ইয়া নাল থুয়াবা নানি আদু কো সংদুং খামানি আর বুৎসি কো সাকি অনি দপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাঙ্গিয়াবা
2: না আনাংনি জাকাতেলে মানগমন বলরাং কো জাকখালবো নান দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া জিরো নাকাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা voters.eci.gov.in নো না নাপাঙ্গি নিবো
3: উনা গ্রেবা সিইও মেঘালয়.nic.in না নাপাঙ্গি নি নামগেন পুনগপাউবো মাইনা নাকনি কুরাঙ্গাম চাতা
2: ইয়াকুব ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।